0: बच्चों को गूंज के प्यारों सर पर बांधो तेरे, दुनिया तुम पे खेल रही है, तुम दुनिया से खेलो, मजा ले लो कल की बातें कल पे छोड़ो, आज मजा ले लो भाई। घुमा रुम्मा घुमा रुम्मा घुमा रुम्मा खेलो।
1: यू आर उजाला रेडियो हेडलाइंस। Tata Steel moet de vervuilde bodem en het grondwater bij de Merkelkade in Velsen-Noord saneren. De Amerikaanse fabrikant van elektrische auto's Lucid Motors heeft reorganisatieadviseurs van Alix Partners ingehuurd om kosten te verlagen, efficiënter te werken en een nieuw model te ontwikkelen. In de Verenigde Staten zijn duizenden mensen besmet geraakt met cyclosporiasis, een parasitaire infectie die explosieve diarree veroorzaakt. En belegger Warren Buffett wil zijn belang in Berkshire Hathaway ter waarde van circa 140 miljard dollar binnen ruim 8 jaar weggeven. En tot zover de headlines op Ujala Radio.

0: You are.
1: Dit is Tim Schaap van de ANWB. Er zijn slechts twee files die opvallen momenteel. Allereerst de A2 Utrecht Den Bosch. Bij Alfred Everdingen is de weg weer vrij na een ongeluk. Nog 10 minuten extra vanaf knooppunt Oude Rijn. En langs de N201 Hilversum uit Hoorn. File voor Loenersloot door een ongeluk. 3 kilometer en 10 minuten. En tot zover de ANWB verkeersinformatie.
2: नमस्कार मैं मलका याग्निक और आप सुन रहे हैं उजाला रेडियो तू जाने है तो
3: उजाला रेडियो के साथ बने रहिए अब शुरू होता है ये गीत